0: এখানে তেতুলো মিস্টেরিও ডমিং মুজিকের নে লরে নাই তবে হেতু কু সানু লরে সিং রুয়ালি অন মিনু তো হাত নু লরে সিং সিয়া
1: তাম্বা নেই না ফাতে হাত আমনে মিডি ডিয়াক নু মিটা সলক বা মালুক ছিল হ তু লিলু বা মালুক ছিল না বেস্তে তু হেলা মাই হেলা লরান সে নো লো রেসিং লিমা পন্তু আলু মেগা হার্স নিনিয়ান নো আমনে মিডি ডিয়াক নু মিটা সলক না ফাতিম বা বেলুং আমেতা আমং এভের আমো কুলোরোসা এ লেও মার্কেস তেঙ্গা মেকার জুবার ডেউনিজিউ কাতো ইনা রালফে দুয়া বাল্টেস জিল সোয়ারেস আমনি মিডি ডেক মিডে সোলো কারি খাকারাক রিকোয়েস্ট মিউজিকা বেলে রিকোয়েস্ট মাই অব্রিগাডু বা ইতে বোচির নিয়ে তাপ তাপ প্লাইয়ার ই ইতে কন্টিনিউ হো কমেন্টারু ডে থুসি মাউন্ট বে মাউন লেও বতা মানে দিয়া কালাই বতার রিমোস মাউন আমি হেনে ডিয়াক আতু প্রন্তু ফাহে প্রোগ্রাম ইনফরমেশন সাইড দিত বাম বেলুন সিরা এই প্রন্তু মোস অফারেশন মিউজিক কারক বেলুন সিরা কারক রিকোয়েস্ট বেলে রিকোয়েস্ট মাই হুসি মাউন আমুকু লোরসা এ বতার রে রিকোয়েস্ট হেলা মিউজিক ওয়ান ডিরেকশন হনে তিতুলো ইউ এন আই
0: আখে মুজিকে হুসি ওয়ান ডিরেকশন হনে তিতুলো ইউএন আই ওই আমি তো কাতে না নেবে কারেক বেলে ত্রকারে থ মুজিক হুসি ওয়ান ডিরেকশন নিয়ে মে বে হ তিতুলো সেলো গিয়া
1: ওকে কন্টিনে সাং হো কমেন্টার হয়েছে মাং এভের হানে মিউজিক মাকনে সে মাক দাদা ওনে লিমান হাতুরু দালাম ফিলা ওমা ওকে হুসি মাং কা তো কাকা বারদুয়ে বেলে দিদি কে হেলা মিউজিক ইডামাই আমি হনে তিতুলু ফিয়ার সালা হুসি হের মানুষ ক্রেম নিয়ান হুসি মাউন জিল বতার রি মানা বতার রি মোস মাউন দিয়া কালায় কার খাকার রিকোয়েস্ট মিউজিক বেলে রিকোয়েস্ট মাই হুসি মাউ আজু গাম্পের তুডা হেলা মুজিকা মাই আমি করে ইনফেরনু বেন না রোমান মুন্ডু ওকে আকম্পানি না ফাতিন আমি নিয়ে লাইফ ইডানে আতনু নিয়ে আমি অফারেশন মুজিকা বা
0: আখে না ফাতে আমি নিয়ে মিরি এক মিরি এক সলো ক্লিপ দেখতে বলছি হত না বে মাখা রোনা হেলা মাই হেলা লরেন সেনু লুরাই সেন ইমা পন্তু আলু মেকে হার্চ নি নিয়া রোনা ডি এক দেখতে বলছি রা হত ইয়া নানে তুই মাই না ফাতে লরি তো বলছি রা বা রোনা মুজিকে হুসি হার মানুষ ক্রিউ ফিথ ক্রিম সঙ্গ নিয়ে তেতুলু ফিয়ার সালা

ডেটা প্রিকাশন তো ডিয়া সেতিরি আগস্ট ইয়াবা বেলন সেরানে বেমা কাকারাকাতু বুকালি উতান ইনফরমাসাউন হাকারাকাতু হাতেনে লি উতান বেলা ভিজিটা কাই বাউক নে পাজিন অফিসিয়াল ইয়ামালক সিরাই দেনে মা কি ইনফরমাসাউন ইকুস ইহাই তেনে প্রোগ্রাম হারিয়া ফুতুরু বাই হিরি সাউন ওহিন লরং নিনিয়ান বা সাবু নে বেমা ফোইং আ কম্পানিয়া বেম ভিন্ডু ডেত অলিভেরা মোশ কালান ডিয়াক জাস্টিন মাই ফালিকা অরলাং নে বেমা ফিলা ফালি মাই Durval Wife, Kaleli Santu, Kaleli Sasa Tom, Kadini Santos Channel, Nomoshka Rodri, Ka Betty Roni, Kaka Mara Alex, Nomoshka Macho Ametan, Kanona, Kabelin Nafjan, sorry, Nasvan, No Alda Sunflower, hey. Bunga Matahari Kalda, Bunga Matahari Benvindu, Kaka Rino, no Kazulio, Kanzu Sermera, ne vimos acompanha, obrigada Barak, beita boa ser roto nia participação, no Bahia Programa tu irmai, ta boa ser se ramoto fila fali ho maon Maris, ho maon Nelson, mané, o seu que informação, yes, mas bem importante ta boa ser anafatin, stay tuned, significa que ta hia programa tu irmai, programa dedicatório, ta boa ser bela dedica música ba família, colega no mos e mane bem mais que especial ba belo ouvinte será roto e a belo será husi studio radio liberdade dili hawi minha belo desi hato obrigado wine ba maluk será roto nia participação hia programa e dane no ohine ma balum husu música sidalia e leba sidalia e leba então ursi deita se rona música e dane mac E kush ba ihe tania programa e ate ha sorumalu fali e ha lorong aban oras no frequencia ne be mak hanesan e tania programa ha hu husi tuku hitu to o tuku walu kalan. Ya, ciao, bye bye ba belon sera hotu ate aban iha programa hadiah futuro. Adios.

দেখ মালক ভিনতি শ্রণ নাই নয় কোম্পানি নাইন দ্রা রিও লিবার সির হতু নেমাক মৌজি কেডা হুলুকির হরিল কেনাই তেনে সুর মালু বা ইহা ওই কালাং ইহা অরা সুরে নেলার ও সিতু কু আলো নরে মাতা ইহা তুকু সেন লু কালাং অরা সিমর লাইসে ওই তিনি প্রোগ্রাম আ কালাম উরক নেবে না ফাতি হ্যাঁ তো বনাইতি কালান দিয়ে কালাং সলক বনাইতি হি হি ডালি রে দাং ই বেম বিন্দু বা অভিন চির হতু নেবে মকর যাং রোনা হেলা নিস্তি হেলা রাডিও লিবার রাডে দিলি লিলি এনজয় হেলা প্রোগ্রাম কালাম মুরাক হামো তো কো হ্যাঁ বেলুম মারিস ই স্টুডিও রাডিও লিবার রাডে দিলি ন কার ফতেন বা বিনচির তু ডালি রে তাং কাতে কে তিনি প্রোগ্রাম কালাম মুরাক হানে সাম প্রোগ্রাম আইডেন বে মাকা দিদি কাতুর গা প্রোগ্রাম নে বে মাকা অ্যানিমেশন এই প্রোগ্রাম নে ফকালি বা ই হেলে কমেন্টার সিরা ইয়া স্টুডিও হি নমস্ত কা মিউজিক সিরা ইয়া স্টুডিও এ তামানে কারাকা তো ফয়েস পাস বা বিনচির তু নেবে করতাম রোনা হেলা একারকা তো মানা মেসাজ মাই একারকা তো লাইভ ভিনচের তিনি কমেন্টার ইউ স্টুডিও স্টুডিও হি নমস একারকা তো সেল একারকা তো তোলে ফোন বা ফ্যামিলি কলাগে সির হতো বেলে রে দে ওসু রিকোয়েস্ট আগা রিকোয়েস্ট মিউজিক ফেভারিট বেলে রে দে মাইসলা সমা কান্তা হি তা তো কা মিউজিক সির মে স্টুডিও নেবে অভিনচির হতো বেলা মানা মেসাজ মা ইয়ে ফেসবুক রাডিও লিবার রাডে ডেলি অর যাম ভালো এলা লাইফ ই নমজ বেলা মানা মেসাজ মো সে টিকটক রাডিও লিবার রাডে ডেলি অর যাম ভালো এলা লাইফ এবে কালান দিয়ে বানা মাং মালা কর যাম কোম্পানি এলা নামান জুলিয়া মানো বিং আলিয়া মানো বিং ফিনা আনো বিং আনামাং মে নমজ বা নামাং আগস আনো বিং ফিতা নমজ নামাং মিঙ্গোস এ নসে লোকটা নাহলে মেনশন না রাম বনাইতে ও সি এত যে বনাইতে বনাইতে বনাইতে রে তেম দিয়ে গেল এসবের কথা সাউট আইবেল না ফাতে আনে সমস্যা ই হ্যাঁ নামাম আকি বিম বেলি সেলুক তা নিয়ে নারা কারে কলা মেশিয়ান নারা বনাই দিলে দে ও সি আগস দিয়ান কালান দিয়ে একবার তো হতো ইমি দিয়ে গেলাই ইয়াস তা বিলে লামাম ফেলে দিয়ে গেলাই ন বনমাম বেলে তো গেল মিউজিক আবার দেও নিয়ে ইরে হনারান ড বেন ড বেন আকি ড বেন ড বেন ড বেন ড বেন ড বেন ওই দিলি ফালি তান সেগির মেসাজ সেলুক তান ও সি সেনিয়ে মানে হো সেন বিং মেতি আনে বিং মেতি নিয়ে কমেন তাবরি রে মাই হাতে তেলা কাতাক দে হান বন মা আজুর ফয়েল লি ফোন বা আলিং গগা তা মানে ফয়েম পারা হও নিয়ে ডবেং আই আহা নে মোরাস মানে মোরাস দুনি মাউ এমাই তা ডুমি কে মা ফো পারা ফালি ইতানে নেবে এটা কলে আলা দিয়ে কেন বা দমিনি আলা লাগ মা কানে সানে না বা প্রিমুগা আলিং গগা বমিলোর সানা ফাতিং করা যেন ফাতিং ফর সানা ফাতিং ওর সিম চিত সাম রিয়ালি দেনে কারিক নিয়ে আলা কয় না থ্যাংক ইউ যা টেম্পু হালু আতে নিয়ে আলা বেলা মিনা ফাতিং নিয়ে তা মিনা ফাতিং নিয়ে আলা দিয়ে কিরে সে কারিক তাও ক্লাকম কারিক তুই মালুমা দুরান্তে তিন নাম্বার কনা এসফোর্স লুবো কিরামা কিতা আলু বা মালু কারি কুসু বাইতে বহুত নি ডবে মর প্লিজ কাম ব্যাক টু মি বারো কোনা তুকু নিয়েছে আমার ফোন ফেত বেলে বারাক মাপি দেবো নিতা লিমা কিতা বত বাথরুম আলা বাথরুম আমাকে লস কার ফবো রিদে হাতে তিরি দিয়ে একবার
La bella musica non è la non è uguale. Ok, attua l'uomo sarasca. Allora, rasca, dove ne abbiamo chiesto a domini attua l'uomo sirio? Non è difficile, ma non è preciso tempo per tempo. Satan, ita fotan domini bania. Ita fotan bacilu bania. Esforzo l'uomo che abbiamo chiesto a halo per malo. Tande akara contenti a mutu kak solo ka mutu. Tande takara katu sai na imbania ha. Ita presi ya ita korban tempo lupu kira si mas ta kuliah la dia. Nebe talau domi makane sane ona. Nebe forsa na fatim basira ka forsa ma surula. Perlaya masira ni sane. Karik ni lakuyo na enjoy vira ni importante. Se enjoy moris. Allora ti ha tenuto problema. Sta kuliah la dia kan. Tekoni ta domi teni susah tebe satu lu ema mane. Losa musika ansi laula dia en fuera le famba azone bem foi imparo ni dobe ngane sandai. Lo bele repete. Usi levo dia mam bonaiti. Bonaiti la ba zoom oke ta jene bem ka gora dadau atu namora. Ehe gora dang atu namora ga hehe. Spera katak bele jadian kari kuidaru mal dia ke. La bele kanek malu la bella canek ma la bella cria fitter pamalo usi fuan ba fuan thank you adu mal thank you kunise mal kar thank you responsibilidad ma ajuda de la baza que line bonita tom bonita foti toma close palos eh los palos irne sene anamoko smoko moko sene sene foti toma close palos sene bonita number 1 timor leste. Nema ita hotu kuliah ni sira-sira ni sana. Los Palos sana bonita number 1 Timor Leste. Mas. Fuling karu makne. 77 ekor makne. Maksudnya 77 ekor ni hama kambian tamane lain. Ni ulu kita biasa emang biasa-biasa kuliah sana. Kada karam balun lah ni salinsa. Usi Joy Freitas diam bono mam. Oke, dulu saya musik ko 05 Surik Mas SPL ba Ali yang di 31 Ermeret. Mau file kare kare dalang oke obrigado. Mau ema komen ba laleli mau ema komen ne liude fali ne mak di komik fali itale tiana ne. Habimos la sabar los mane. Abi mana pasi mensaje mana mensaje mai pasi au ya responsabiler au respek ana manu bencero tine komentar au se leho tu sa mas au le ida ba ida faze fur va faze au tenki le ulu ki dan be mak primeru depende ana mata hile kona he mas au leho tu kera se au la halo be la halo se dah pilih kasih ba mensaje sida Lifa leta no siena mam Agus tian autero sia uma fulan walo to agora a una familia sira nunca tau mate mai dia kona sira uso dia kona ka agradece o maksudnya amaun dia mbe terus fulan sia me terus fulan hira fulan walo ya uma ga life ya family de mak at fo courage mbe tabot na life family de mak ba sira ba visita na maunga nebe forza na fate na maunga melhor na fate na maunga moris ne sempre ne sana ye contente no mos ia triste ita ema mak thank you for both hodisimo sita sam ida nek irak nei Dobem barak, ok. Bono man fue la lago ide mai ie valivo. Die, kursi de mako fresi lo ba, Okay, balibo 102, bonaiti balibo 102, bono mam Maris, bono mo sana pinku amora dia galai. Thank you Barona, nebe kalan dia mos babing Adelia. Iya nama asmaku, and then Mingus. Ana bing fita musika saudades oga, saudades be, saudades mantanga, saudades se. Ehe, saudades de mamau mari, saudades ida faline samau, ida ne be ne. Ida letenga ida krek ne, maksudnya ida fuang ne ka ida ne be.
Ele fala que eras tão assim, né? Caca, claro que eras. Ok, toca a voz de minha música, dobem, se moga, toca a mão. Sim, pé na mão. Calma, calma, o Cida me toca, calma. Então foi hoje no programa, então te leio a mensagem, mas me toca na mão. Beleza, galera, na mão. Yeah, boa na mão, só no bem dele, é, dele, tá? E tu fala mais, tá? Então leio a mensagem, mas depois me quita bagas, música. Música, é? Música, saudades. Oi, mão, ida saudades, ya claro. Oi, mão, ida saudades, ida clarang nessa. Oh, maksudnya, ya oi, saudades, oi, mana oi, enggak saudades fuang. Oh, nah, dia, ida fali, ne. Hei, sa ida, ba. Ahoy. Ya. Ya li fali tang komentar balu tang si senia mane teman teh ing nafati to bonati ba Alvin sirho tu iya kare sen nafati ba Alvin sirho tu memang corona hela iteni radio li barade dili lili enjoy la program kala murak no akompanya la iya live TikTok no mos iya Facebook eh o si cek tok fali Itali fali tang hau ni SMS la lega, hai SMS ida ni bini. SMS le tina na bono si dade dili, kan ida ne to. Gadi ha haraska. Ya mensaji da fali diam sa. Atu halua mo sa haraska. Ida ne beli tina ne. Atu halua mo sa haraska. Nebe kalan diak mami sinya, bono iti mami, dia kalai mami. Thank you barona ya mamiku. Bos ba anak-anak sira na mos ba suami-suami ku sira bona ite. Kalan diak ba ita hotu, kalan diak ba ita hotu. Han bingku, ya sidare nesa. Oh, ya sidare nesa. Ya sidare nesa, ya sidare ma kita kriya buat barak ya sidare sa. Memori lubu kita ma kia nesa. Memori lubu kita ma kia nesa. Memori. Susar tebe satu lupakan. Ne precisa tempo pa tempo puma kita foi em bela lua. Será que tá né? Será que é mané? É mané am sabá? Será que ha ha bulak? Ehe bulak? Ehe maksud. Ini mah komentar itu kita invent nanti ya. Kalau dia fal main yang kita mak bulak fale. Ehe la adilos. Ana bingku, naim bafuang kanek sira. Ya tur fali mai ta intela ya tan fali mensa zembalu tan huzi bet foi dia. Ona mau kalan dia to didi kala muzik ho judul murak bai dia ot aire ni. Semoga putar dia ko depois Ona dika ka dia kala huzi tilgi flikisa kalan dia bet bo cirote tilgi. Dukur mos lakon ne sana bingku. Dukur mos lakon sa. Demais te fali. Demais son saba. O si dato kosan tuzo diem bono maun dia kalai toka hela musika mai ami mak familia buat rona hela maun ya liang iya ermera. Kalan dia ku ermera wan sirotu bonaiti kode ba kode araska faliona magnesa araska permatesa. Bona usi udilarang, bona usi udilarang rang manas, hehe, rang manas, mau pere puru kalan diak, dia kalai. Iya, mami jinya menasa deh, hehe, nebe kalan diak mas balabaring nih apa eh? Hehe, namas balabarik ni apa kik? Maksudnya labarik ni apa kik? Labarik ni apa bawa dit mak iya? Mam, kuler biru dit mak ni. Nebe be mam, rona hela kare kita nene mam. Disculpa. Disculpa. Kore pe hawa raska. Visite la, oke, visite la familia sira. Imi konta hama imi buat barak. Ila edan. Visita familia sira namos visite da dobeng ne dobeng da urkalang mai inbox urkalang ni ita tu basi dari da mak atau sai kosari da mak dobeng ni telefone be mati fali mak araskan ne ihi sira na itu sira na salima rasai kosar red ahai
Oh, sí, manazina de Enrique música, always with you. Okay, hello, Bapa Recha, hey, dia kapi. Musik yang abim biasa usia lebih iya labing. Mas, how putar tok layan bingku. Always with you. Hey, Mantok kalau musik ya, Mama dia suka isi dia kira-kira nogo-nogo. Okay, Livalitan. Auto ada itu nama Maris kita kan ini abang nama servisiona nih. Ini. Hamnasa usi ya vizino tamato atas dulu nih pak. Amnia tasu ne loron se lukar kla bela sene taim vizino. La bel lor fal amnia tasu bafal tabe, bafal be tastulu e. Tasu am buka mora tsona mora ore abin abin ne lor fal pa tastulu. O si akili saya diam bono kaka so ela musika mai ami los palos ya kala ni belos palos wan siro tu bono ti cara rau. Tokala tokana musika ba mau ita tu buka fating ona ne kalma ituan sa. Laikare dia mai hare baning moras ye bula ko antaun dia. Mai hare baning moras ke anta kulia ne sane. Mam fale le famba kolega ne be ma gosta fale kolega ira ne. Kolega maka karak mane la lika limar gas. Ma susu baita bot ne kolega. Sera kita bot ne ruha re ma lan sane be kolega dia kari favori ra. Keta. Kolega dia ikus mai ta sai jadi ikus mai sai fale inimigo mane. Maris dia kala mami. Masa mami fari dia kala mami, are you okay mami? Usu aku kono pasai dani, ha? Usu aku kono pasai dani, ha? Hei, ini santina ni voice. Li fali tang, loi malu fali, dia primo prima ni onsava. Siramos, kuliene claro reca. Aminia bos, ma glory tiap bebe bonu klaus awida. Isha, kawan saya inventor di halo masako saya bumbu di cang. Kolega ni mak dia ka, nega kolega mak dia tiri lalu kolega mak dia sama suami kanun. Ita putus vali, problema rumah vali kolega masare maluk moruk dia mak ni. Ni amenta bumbu tomer sa hehe, anesa. Vizino mak dia nesa, vizino mak dia ne paransa. Ma unita fotanda ba maloret kalam botona jam do jam tiga katua sferi kono toba dukuro tona ite halo tana det dera janela det mor loke la lais lai akso itama la lais lai mor par lais tia ehe maksud lais era fale ba araska kolega de itona magnesa ola kaka ola usi ola diem bonati maam bonati mos. Okay, vizino ba husumina. Okay. Nebe tuir fal mai nebe kalan dia kuas ba vinciro to bersedam. Hey, halo ela. Okay, halo no prepara hela. Hang kalang ni ba iya kalang ker ba prepara sam semangat bete bo ciro hotu. Ba familia rekan be makor jam han jantar hela mutu ku familia sire. Iya kalang ker ba jantar bete bo ciro hotu. Bahir akan nampak kuntuna halau nafati tapi bocor itu ni aktif dekat dah dekat buat aktif dari baca bocor itu nafati semangat nafati baca bocor itu ikut doa ni dia. Leif Valitan. Azuda file Leif yang baru pak Aniko Afonso Izu. Wow, kalian dia kau sihir dete. Okay, usi elalak madi yang bonati mau maris dia kalai. Azuda putar lagi musik yang begitu kaman yang ida main ami enzoela mau maris ni live. Makanya santia via tiu sansia tia candy alin Tommy paya Zuno Pasku Alibi Azefa awatan rasik so analister infatu ahi. Nebe kalan dia gua nambing analister. Awre salah unen dia analister ka final analister. Sorry sis. Ya kalan dia gua nama William Zes dia kalan nama bonaiti maulaku. Ogi, namang Franco, Amogi, namos ba namang Ade Marsa, namos Corteria, namos ba Saldanya, nabin Missy,
Atinku nomos bamades lebel aku alfor bakawan. No seluk seluk tan. Nabe tur mai taron alai musiki deba musika. Vetinunia saudades saudades special basiran mekorjan saudades malu hela. Namora mone ting saudades malu ga. Hatiris malu falik ya. Kita rona musik ide lah istilah di pusmita letan file mensajnya musika.